মিনকাহতে লুহি ইংলা হারাব তরনে মাহবত কেজুং নেলক এলহয় নেগুন বানাম হি এমি চলি বয় চু মায়া বন্দর তটিকলিপুর ইভুরুজ ইত সাতকেন্দ্র তেবহ নেলক ফিনিংস পে চটি গা ঝাওয়ান মিন ইফিনে আলাও জিঙেন ইত সাতকেন্দ্র তেবহ নর আং টিকলিপুর শেখ মায়া বন্দর আনমিন এলতাল গ্রেনজুশ্রী বিজয়পুরম এমি ভারত সীমা চু লিডিল আন্ডমান ইফিনে আলাও জিঙেন ইত সাতকেন্দ্র তেবহ নেলক হেডওয়ফ গা ঝাওয়ান মিন

0: ইভে অং সকাম ইতে হেবর কেন তাহাত নারা আং লিডিল অনমান নজুশ্রী বিজয়পুরম হেক অনমিন এম বি ভারত সীমা নং আসুন গেন নং চু লিডিল অনমান ইপতি আলাং জিঙে ইতে হেবর কেন তাহাত নলক নেহেডু ওয়াফ গাঝাওয়ানমিন ইপ্ত তাফুল আলাং জিঙে ইতে সাত কেন তবুহ নারা আং লিডিল অনমান নজুশ্রী বিজয়পুরম এম কালিখার চু লিডিল অন্ডমান দ কানুগুবার ইফিনেন আলাঙ্গে ইদ সাত কেন্দ্র তবুহ নলুক নেহেডু ওয়াফ গাঝাওয়ানমিন ইপতিনি আলাঙ্গে ইদ ফেন কেন্দ্র তলাহারাব নরং কানুগুবার সেক লিডিল অন্ডমান আনমিন এল তাল নজুশ্রী বিজয়পুরম হেক আনমিন গমচুং এম কালিখার নজু লিডিল অন্ডমান দ কানুগুবার ইভিনেম আলাঙ্গে ইদ সাত কেন্দ্র তবুহ নলুক নেহেডু ওয়াফ গাঝাওয়ানমিন ইপ্ত মজ্যোদ্র আলাঙ্গে ইদ নেট সিন গণত সকাম নরং কানুগুবার সেক লিডিল অন্ডমান আনমিন এল তাল নজুশ্রী বিজয়পুরম এম কালিঘাট চু লিডিল অন্ডমান কানুগুবার চৌরা তেরসা কছাল ননকুরি মাগাছুয়া তা আফ্রা বে এল তাল চু কেম্বল বে ইপ্ত কাউকসিন আলাঙ্গে ইদ সাত কেন তলা বুহ নলুক নেহেডু ওয়াফ গাঝাওয়ানমিন ইপ্ত তানি সেন আলাঙ্গে ইদ দানি কেন্দ্র তবুহ নরং কেম্বল বে সক আফ্রাপি মাগাছুয়া ননকুরি কছাল তেরসা ছৌরা কার্নিকুবা দলডিল অন্নমান অনমিন এল তাল নজুশ্রী বিজয়পুরম সিন্ধু চু ননকুরি কেম্বল বে ইপ্ত মজুদ্র আলাঙ্গে ইদ মজুদ্র কেন্দ্র তলা বুহ নলুক নেহেডু ওয়াফ গাঝাওয়ানমিন ইপ্ত কাউকসেন আলাঙ্গে ইদ হেবর কেন্দ্র তবুহ নরং কেম্বল বে সেক ননকুরি অনমিন এল দল নজুশ্রী বিজয়পুরম আনু নুনে মিনগা তলুন হি ইংলাহারাব নি সকাম তঙামু নরে তাক ইনফে কঙি অল ইন্ডিয়া রেডিও আশা তানিং তাকু সামিয়ে এ নাজ ন তাফু লানাই লু সামিয়ে নি রেডিও জানেলেন হি আন ইনুপ তংলা এন তাহা আংনু ন এল এ তেলিক তকু ইকটানেট আলা অকচুন চিঙে তমাজিদ্রসি নং তাফুলানাই লু সামিয়ে আন নরুল তেন রে নাইং বানাম হি আন্ডামানে নিকোবার আইল্যান্ড খহিত গরে চু খেনাং র অন নি রেডিও তা আদৈ রু ঞাহা আং রে তর সুলুমি এ চার্লস ন র ইনলাহেন নি রেডিও
1: সিমলা মিনলেন ইনি তরখরে হামাং রমি তকসাত ইংি হরপ নি সকা তঙামু ইনফে কঙম অল ইন্ডিয়া অনিভার্সারি ডে ইং সেকেন্ড জুন 2026 নাই নতু ন মজুতর আনাই সামিহ রানামালোন ইন কলয়ে ইনট্রে ন ইনগি তরখরে স্টাফস তলা এনব ন এলগম রেডিও প্রোগ্রাম নত অনুচুব ন এল এ ইন কলয়ে ইন হি স্টাফস অফ রেডিও চ্যানেল রেডিও রেডিও আট ইনস আব ন মুমকা তলোন হি তনুপ নিউজ তসানে রন চো হেক নুপ্ত মত নি সিট ওয়ে নি লামক ত ইম সরকার হেক ওয়ার্ল্ড নিউজ নুপ ইন রে তহাং তহি মা হে পরি নুপ্ত রোল কঙ্গন মিরুন তিন ক আই কুচিক এল নং হাং র হ্যালো ফরমাইশ হে রুব ইন রুম আই আট কারেন্ট সাপ্লাই ইউ গাজ আট মুখ টিভি আট চার্জ ইউ ফোন গাছং লিপ ল আই র অন পন এল টিভি ফোন ইন রে নি রেডিও চ্যানেল রেডিও তত ইত পন্তং ব্যাটারি সেল লুব তত কুমুব না হারাম লোন হি মিহয় কন কেন এ এলমাই ইনচোন গেন হেক এলপাতি রে ইন রে আই হাংর আপ তকাসাত রেডিও ওয়ে নেরন কুমরা চানোচ কুমিউ না রানাইং হেক লানাম না ইকুই নি পানাম আন ইন রে নি রেডিও হ নি আন রানামালোন না মিকাহ লোন চু তহি তমারং আই রক রে আই আই রে তং রেডিও চ্যানেল মা হে না ইকুই তকিন ইংহি না সিটি সিটি আই হাঙে লোন তঙি রেডিও চু আচিন এক্সাম্পল ইন চু ও র তপোয়ন প্রোগ্রাম এল নি রেডিও চ্যানেল নি আন মাহক চু ইন লাহেন হি আহ পু হাং র রেডিও কুচিক এল নং গাই র অব চা না ইন চু নঙ র পো ওয়াই র মন এল রেডিও আহ কুচিক এল নং তাকো ইন তনুপ র

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। इस समय शाम के 5:30 हुए हैं। अब पेश है बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে शुरू করছে আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান।
2: সবারই জানাই শুভ আহ্বান, সবারই জানাই শুভ আহ্বান, আজ আনন্দে ভরুক প্রাণ, সুরে সুরে গাই একসাথে আকাশবাণীর জয়গান। নীল সাগরের বুকে ভেসে তোমার বাণী আসে হেসে, দ্বীপের মাটি মানুষের কথা ছড়িয়ে দাও আপনি দেশে। সকালের গান সন্ধ্যার সুর মিলায় হৃদয় বহুদূর, খবর কথা সংস্কৃতির আলো, তুমি তো সবার গর্ব ভরপুর। ঝড় বাদলেও থেকেছ পাশে, আশার দ্বীপ জেলে আকাশে, মানুষের সুখ দুঃখের সাথী, ভালোবাসা মেশানো ভাসে। আজ জন্মদিন শুভ লগন, জাগুক নতুন স্বপ্ন গগন, আকাশবাণী শ্রী বিজয়পুরম চিরদিন থেকো আপন, সবারই জানা।

0: এই একসাথে আকাশবাণীর জয়গান।
1: শ্রোতা বন্ধুরা, আজ 2 জুন 1963 সালের এই দিনে বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপমালায় বেজে উঠেছিল এক নতুন সুরের তরণী, আজ আমাদের প্রিয় বেতার কেন্দ্রের জন্মদিন।
2: সমুদ্রের নীল জলরাশি ভেদ করে যে কণ্ঠস্বর প্রথম পৌঁছে গিয়েছিল ডিগলিপুর থেকে ক্যাম্বেল বে, আজ তার এক বিশাল পথ চলার উদযাপনের দিন। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্রে দীক্ষিত আকাশবাণী আজ শুধু একটি প্রচার মাধ্যম নয়, দ্বীপাঞ্চলের প্রতিটা মানুষের ঘরের সদস্য।

0: একটু পিছন ফিরে তাকানো যাক। ১৯৬৩ সাল, হ্যাডো এলাকার একটা ছোট্ট অস্থায়ী স্টুডিও আর মাত্র এক কিলোওয়াটের একটি মাঝারি তরঙ্গের ট্রান্সমিটার নিয়ে যাত্রা শুরু করেছিল এই কেন্দ্র। তখন চারিদিকে ঘন জঙ্গল, যোগাযোগ ব্যবস্থা আজকের মতো ছিল না।
1: ঠিক তাই, মূল ভূখণ্ড থেকে হাজার মাইল দূরে একাকিত্বের জীবনে এই রেডিওই হয়ে উঠেছিল দ্বীপবাসীর একমাত্র সঙ্গী। ১৯৭৫ সালে ব্রুকসাবাদে বসে ২০ কিলোওয়াটের শক্তিশালী ট্রান্সমিটার, আর ১৯৮৯ সালে এসে যুক্ত হয় শর্ট ওয়েভ পরিষেবা। ফলে দ্বীপের গভীর অরণ্যে বা মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের কাছেও পৌঁছে গেল আকাশবাণীর অভয়বাণী।
0: আর আজ ২০০৩ সালের ১০০ কিলোওয়াটের শক্তিশালী মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার এবং পরবর্তীকালে FM তরঙ্গের ছোঁয়ায় আকাশবাণী শ্রী বিজয়পুরম আজ প্রযুক্তি ও সংস্কৃতির এক অনবদ্য মেল।

0: আন্দামানের ইতিহাস মানেই তো মিনি ইন্ডিয়া বা এক টুকরো ভারতবর্ষ। আর এই দ্বীপাঞ্চলের এক বিরাট অংশের মানুষের মাতৃভাষা বাংলা। আকাশবাণী পোর্ট ব্লেয়ার, যা আজ শ্রী বিজয়পুরম নামে পরিচিত, শুরু থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতিকে সযত্নে লালন করে এসেছে।
1: একদম ঠিক, সকালের রবীন্দ্রসঙ্গীত, দুপুরের অনুরোধের আসর কিংবা স্থানীয় বাংলা শিল্পীদের নিয়ে লোকগীতি ও আধুনিক গানের অনুষ্ঠান এখানকার মানুষের সংস্কৃতির খিদে মিটিয়েছে বছরের পর বছর। শুধু কি গান, স্থানীয় বাঙালি নাট্যকর্মীদের নিয়ে যে বেতার নাটকগুলি সম্প্রচারিত হতো তা শোনার জন্য গ্রামের পর গ্রামে মানুষ রেডিও ঘিরে বসে থাকত।
0: আর ছোটদের অনুষ্ঠান কিশলয় কিংবা মহিলাদের জন্য মহিলা মহল, এই অনুষ্ঠানগুলোর কথা কি ভোলা যায়? কত নতুন প্রতিভা এই স্টুডিওর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রথম নিজের কণ্ঠ চিনেছেন, তার কোনো ইয়াত্তা নেই।

0: এক পরম ভরসা। 2004 সালের সেই ভয়াল সুনামির দিনগুলোর কথা মনে পড়ে, যখন সব মোবাইল টাওয়ার স্তব্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, চারিদিকে শুধু হাহাকার। তখন একমাত্র আকাশবাণী পোর্ট ব্লেয়ারই সচল ছিল।
1: উফ, সেই দিনগুলোর কথা ভাবলে আজও গায়ে কাটা দেয়। দুর্গত মানুষদের কাছে প্রাণের খবর পৌঁছানো, নিখোঁজ স্বজনদের নাম ঘোষণা করা, আর মানুষকে প্যানিক না করার জন্য আশ্বস্ত করা। সেদিন আকাশবাণীর কর্মীরা নিজেদের ঘর বাড়ি পরোয়া না করে স্টুডিওতে দিন রাত এক করে ডিউটি করেছিলেন।
0: শুধু সুনামি কেন, প্রতি বছর বঙ্গোপসাগরে যখন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় দানা বাঁধে, সমুদ্রের মাঝখানে থাকা মৎস্যজীবী ভাইদের কাছে আকাশবাণীর আবহাওয়ার পূর্বাভাসী জীবন বাঁচানোর একমাত্র কবচ হয়ে ওঠে।
1: আজ প্রযুক্তির যুগ, চিঠি লিখে গানের অনুরোধ জানানোর দিন হয়তো কিছুটা বদলেছে, কিন্তু আবেগটা একই আছে। পোস্টকার্ডের জায়গা নিয়েছে হোয়াটসঅ্যাপ আর ইমেল। এখন তো নিউজ অন এআই আর অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসেই শ্রী বিজয়পুরম কেন্দ্রের অনুষ্ঠান শোনা যায়।

0: চলুন এই বিশেষ দিনে আমরা কয়েকজন পুরনো শ্রোতার স্মৃতি শুনে আসি, যারা বছরের পর বছর ধরে এই কেন্দ্রের সাথে জড়িয়ে আছেন। আমাদের প্রথম শ্রোতা রূপেশ বিশ্বাস বলছেন ডিগলিপুর উত্তর আন্দামান থেকে।
1: আজকের এই বিশেষ দিনে আকাশবাণী শ্রী বিজয়পুরমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বহু বছর ধরে এই কেন্দ্রের অনুষ্ঠান শুনছি এবং আমার মনে হয় এই কেন্দ্রটি আমাদের এই অঞ্চলের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের এই দ্বীপপুঞ্জের মানুষের কাছে খবর, বিনোদন এবং নানা ধরনের শিক্ষণীয় অনুষ্ঠান যেভাবে পরিবেশিত হয় তা সত্যি প্রশংসনীয়। এই কেন্দ্রটি আমাদের সাথে বাইরের জগতের যোগাযোগ তৈরি করে রেখেছে এবং আমাদের দৈনন্দিন জীবনে এক ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আশা করি আগামী দিনেও এই কেন্দ্র এভাবেই আমাদের

0: যাত্রাকে সমৃদ্ধ করে তুলবে। আমি আরো বলতে চাই, এই কেন্দ্রটি কেবল শিক্ষণীয় আর বিনোদনমূলক অনুষ্ঠানই দেয় না, বরং আমাদের এই দ্বীপ অঞ্চলের দুর্যোগের দিনে এক পরম বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায়। বিশেষ করে আমাদের মৎস্যজীবী ভাইদের জন্য আবহাওয়ার নিয়মিত খবর এবং হঠাৎ আসা ঝড় তুফানের ইঙ্গিত দিয়ে এই কেন্দ্রটি তাদের জীবন রক্ষা এবং জীবিকায় অনেক সাহায্য করে। এই ধরনের দায়িত্বশীল ভূমিকা আমাদের এই অঞ্চলের মানুষের হৃদয়ে এই কেন্দ্রটিকে স্থায়ী আসন করে দিয়েছে। ধন্যবাদ।
1: পরের শ্রোতা শোভা রানী দাস বলছেন বিল্লি গ্রাউন্ড মধ্য আন্দামান থেকে।
2: আমি শোভা রানী দাস, আজ আকাশবাণী শ্রী বিজয়াপুরমের শুভ জন্মদিনে একজন শ্রোতা হিসাবে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। বহু বছর ধরে এই আকাশবাণী শুধু একটি বেতার কেন্দ্র নয়, আমাদের জীবনের এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিনের খবর, সংস্কৃতি, সঙ্গীত, কৃষি বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা ও সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান মানুষের জীবনে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। দ্বীপাঞ্চলের মানুষদের কাছে আকাশবাণী শ্রী বিজয়াপুরম যেন এক আবেগের নাম। দূর দূরান্তে মানুষের কণ্ঠস্বর, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা এই মাধ্যমের মাধ্যমে এক সূত্রে গাঁথা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতেও আকাশবাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দিয়ে বহু মানুষকে সচেতন ও সহায়তা করেছে এই কেন্দ্র। এছাড়াও স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে আকাশবাণীর অবদান অনস্বীকার্য। নতুন প্রতিভাদের জন্য এটি একটি সুন্দর মঞ্চ তৈরি করেছে। একজন শ্রোতা হিসাবে আমি মনে করি, প্রযুক্তির যুগে আজও আকাশবাণীর আবেদন অমলিন। এর কণ্ঠে রয়েছে বিশ্বাস, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা। আজ এই বিশেষ দিনে আমি কামনা করি আকাশবাণী শ্রী বিজয়াপুরম আরো সমৃদ্ধ হোক, আরো মানুষের হৃদয়ে পৌঁছে যাক এবং আগামী দিনেও সমাজের পথ প্রদর্শক হয়ে থাকুক। শুভ জন্মদিন আকাশবাণী শ্রী বিজয়াপুরম, শুভ হোক তোমার আগামী পথ চলা। ধন্যবাদ।
1: এবারের শ্রোতা দীনবন্ধু হালদার বলছেন কদমতলা মধ্য আন্দামান থেকে।
3: আজকের শুভ লগ্নে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের জন্মদিনে একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমি আমার একান্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বহু বছর ধরে এই বেতার কেন্দ্রটি আমাদের প্রান্তহীন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। স্থানীয় সংবাদ, কৃষি বার্তা, মনোরঞ্জনের অনুষ্ঠান, এমনকি আবহাওয়ার পূর্বাভাস সব কিছুর মাধ্যমে আমরা বিশেষভাবে উপকৃত হচ্ছি। আশা করি আকাশবাণী শ্রী বিজয়পুরম আগামী দিনেও একইভাবে আমাদের পাশে থাকবে এবং আমাদের জ্ঞান ও আনন্দের সন্ধান দেবে।
1: বন্ধুরা, আমাদের আরও একজন শ্রোতা স্মৃতি দাস কথা বলছেন দিলানিপুর দক্ষিণ আন্দামান থেকে।
4: নমস্কার, আমি স্মৃতি দাস, দিলানিপুরে থাকি। আমি রেডিওর এক পুরানো শ্রোতা। আমি রেডিও অনেক ছোটবেলা থেকে শুনি। যুগের পরিবর্তনের সাথে রেডিওর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু রেডিও তার প্রকৃত সত্তাকে ধরে রাখতে পেরেছে। রেডিও শুধু আমাদের বিনোদন করে না, এটি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও দেয়। রেডিও আমাদের দৈনন্দিন জীবনের একটি অভিন্ন অঙ্গ। যাবতীয় তথ্য, নিবেদন, আপাতকালীন স্থিতি ও রেডিওর উপরই আমরা ভরসা করতে পারি। যখন অন্যান্য মাধ্যম বিকল হয়ে যায়, আজ আমি নিজেকে ধন্য মনে করছি যে শ্রী বিজয়পুরম অল ইন্ডিয়া রেডিওর জন্মদিনে যা প্রতি বছর 2 জুন উদযাপিত হয়, সেখানে 2-4 কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। নমস্কার।
5: 60 বছরেরও বেশি সময় পার করে আজ এক নতুন ভরে দাঁড়িয়েছে আকাশবাণী শ্রী বিজয়পুরম। নাম বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু বদলায়নি সেই চেনা আন্তরিকতা আর মানুষের প্রতি দায়বদ্ধতা।

আজকের এই শুভ দিনে আকাশবাণীর সমস্ত কলাকুশলী, প্রকৌশলী, শিল্পী এবং সর্বোপরি আমাদের কোটি কোটি শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি।

0: থাকুক। আকাশবাণী শ্রী বিজয়পুরামের জন্মদিনে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।
1: নমস্কার, ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে ভাষ্য পাঠিয়েছিলেন নিবারাণী মজুমদার। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বারাটাং আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লংল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী চ্যাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্টেট আইল্যান্ড, কদমতলা, লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।